0: ভাইন বোন অনস্কি থাতে আবে কার্যক্রম ঘুমর তকি আমি পড়া সুট আশা কর হ কি এসে কার্যক্রম মে আমারি আপ তকি যে ভি বাতে রই হে বাতে আপনি গমি হোঙ্গা তো আপনি আমারো আসনো কার্যক্রম কেউ লাগিও এনে বারা মে আপ রায় সুছো ও মনে আলি শকো আমারে অন পতা মতে
1: হবে ভাইন বোন লকি লো আমারো পতু আমারো পতু হে কার্যক্রম ঘুমর বাগ রেডিও 90 দশমলব 8 এফএম মুকাম পোস্ট কুপড়া বাগধারা ক্যাম্পাস বাঁসওয়াড়া রাজস্থান আমারো পিন কোড নম্বর হে 327001 હજી વધારે જાણકારી બદલે આપ અમને ફોન કરી શકો અમારા એના ફોન નંબર માંથી અમારો ફોન નંબર હે 9414082643
0: તો ભાઈ બોનો ફેરી મલંગા અણસ કાર્યક્રમ મે અણસ ટેમ માંથી એક નવા વિષય ને હાથે તારું દી
1: રામ રામ રામ રામ